আদি বিরুদাক্কা ফেরুমশায় আল্লাহু ইমাবি মিহুন একলাঙ্গে মগুং একিবা কুরুমশায় এ মগু গুদু মগকং হেদুমং এদি এবিস মগগা তেবা মিহুন নুতবেশে আদি তেবা মিহুন মাদু বয়গু কম গা তিব্বা একলাঙ্গে তেবা মিহুন গিন কুরবিকং হন্দুম কুরাশে আদি ফসাদ কুরা মিহুন গে নিমুহরি কিহিনকুং কং তেবা মিহুন দেখেশে

নুয়াতা রাত্তাউগে আহলুয়ারিং এওরেন কুলে কুলে তিব্বা দুয়ালুগে দোহা ওগুতুগা এওরেঙ্গে গাদ তিমান রসকানাঙ্গে কোফাগে আজাব আতুয়েদানে খামামেদু বিরেন্নেতি আমামবে তিবি হিয়ে।

আদি বিরুদাক্কা ফেরুমশায় আল্লাহং ইমাবি মিহুম একলাঙ্গে মগুং একবা কুরুমশায় এ মগু গুদু মগকং হেদুমং এদি এবিস মগগা তেবা মিহুম নুতবেশে আদি তেবা মিহুম মাদু বয়গুকং গা তিব্বা একলাঙ্গে তেবা মিহুম গিন কুরবিকং হন্দুম কুরাশে আদি ফসাদ কুরা মিহুমগে নিমুহুরি কিহিনকুং কং তেবা মিহুম দেখেশে।

নুয়াতা রাত্তাউগা আহুলিং এউরেন খুঁড়ে খুঁড়ে তিব্বা দুয়ালুগা দোহা বগুতুগা এউরেঙ্গে গাদ তিমন রসকনাঙ্গে খোফা গা আজাব আতুদান খামামেদু বিরেন্নতি আমামে তিবি হিয়ে।

আহে আল্লাহকে রে বেমা মেদু এউরেম বীরেন নেতি আমাম বেতিবি হেয়ে ফাহে গেল্লেনি বেগেম বা মি হুম মেনুই আল্লাহকে রে বেমা মেদু বীরেন নেতি আমাম বেগেন নতুবে নেথে।

0: قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে বুদ্ধিবেরিয়া কি তিমাগে আমিল্লা নফসুকে হিসাব কো মারউ মাফহুম ইন হায়াত আটকা তাইয়ারু আমিহাই আদি নুকুরু দিন তেরিয়া কি এনাগে নফসুকে এদুন তাক তাবাউ মাফহু আল্লাহুগে হযরতুন রঙ্গালু গইন এদে মিহাই
2: ತಿಂಗಡಿ ಹ್ಯಾಮಿನೆಟ್ ಕಮಿಗೆ ನಿಸ್ತೇನಿ ಮೇದಿಗೆ ಅಸರ ನಮಾದ ಒಗದಕ್ಕೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হোগে তেরিয়েং ফাফাই কীর যে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া এগা হিফা মিহায়া লাআনে লাফা রিশওয়াতাকি একামুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামে রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ানা আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেমামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি নুআশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়াকু আনেব্বেয়াকা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাগে সাতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমে ফাফ রিগতুগা মিসাকুঙ্গে মুদাতাহ গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভারি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লাআনেন হুটে লাআনেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমাতুং দুরু কুরেবুমে বড়তি ফাফতাক মেনুই ম্যাং আল্লাহু লাআনেন নুলাবতে

0: নিউলিমং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার তাকে
0: ইনসাফ কে তারা দম মলি উম্মেদ বদল কললি শখসিয়াতুম
1: রেগানু কি হামহি মে কামুগা রাইয়েতুং গে হাল বেল্লুমা নুকুমে ডাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিং গে বড়তি রাসকান্তা কুডক কো জেসফি কোন লিডারেতো
1: এই হামেকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকি হাদিসাতকে
1: এ হাদিসাতকা এ বাহক তবনি নীল কোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া পেতুরিফা কুরিপোশি কমমে হোম দুহে গহেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দুহগে রোসি হাগড় তিরিহু
0: এঙ্গা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ adi 89 megahertz fm band
1: divira chikyadu
2: kamiya pye farveri ka vam beinunta kamiya pye farverin ga tum irshad hodam beinunta vi far fura kuram beinunta
0: gunadankar
3: ಕೊಮ್ಮೆ ಹೊಣಿರು ದೊಹೆಗೆ ಹೆಂದುನು ನುವಗಿಟ್ ಫಣರಾಗ ರಿಪೀಟ್ ಹೊಣಿರು ದೊಹೆಗೆ ಹವೀರು ಹತರು ಗಿಟ್ ಫಣರಾಗ ಅದಿ ಆದಿತ್ಯ ದೊಹೆಗೆ ಹವೀರು ಹತರು ಗಿಟ್ ಫಣರಾಗ
0: ಎಂಗ 741 ಕಿಲೋಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್ 89 ಮೆಗಾಹರ್ಟ್ಸ್ ಎಫ್ಎಂ ಬ್ಯಾಂಡ್
3: ಹಮೈಕಣಿ ದಿವಿ ರಾಜ್ಯಕ್ಕೆ ಅಡು

0: আদি তিয়ামি হুঙ্গে বেরি রসকলাঙ্গ হাদ্রতুং ফা ফুসেবুন লিবিগতমরা উডুতকা বিম ফদা তনবস্কং হরি সুয়রুগে তিয়ামি হুং আওয়াস বিগন্নারে এ সুয়রুগে তৈয়ার কুরওয়া ফাওয়ানি তাকওয়া বেরিন্নারে
1: সালিহুঙ্গে বাকিচা।

আসসালামু আলাইকুম দিবেহ রাজ্যের আডুগে এমেহা লোভে তেহুন্তেরিন ওয়ারং উফাবের বাগুত কলকং এদেমু মিয়াদু কিহিনে মিয়াদুগে শো আয়া কুমি বদল করি আলগন্ড আইশাত ফিনা ফিরাক মিয়াদু কিহিনে শো আয়কি এহুন্তেরিন গে দুয়াস ভেতবেগেন দেয়ার কুরেবন তাজরিবাতোগে ওয়াহাকতং আডু হালু মটকা দিবেহ রাজ্যের গাডুং কমে বুদদুহে গেরে এগার জাহারু দিবেহ রাজ্যের গাডুং গেনস্তে শো আয় মিশোগা বাবেরিবা এহুন্তেরিয়া মিয়াদু কুরিমত লাঞ্জহুন কাংকামা হাসিল কুরেবন কাংকামা কুরেবনি হুসাসতক আদি আ হিবরকে কঙ্কমা কুরিমতলানি গোইতকা গুলাগতো মি ওয়াহক দক্কালানি আদি আফো এহুনতেরিয়া আমিল নফসা খাসাকল্লা লাওয়াইভস মিশোগাই বজাহালদে দেন কমে দোহাকেভস আ তাজরিবাতাকেন এ দোহে গ কুরঞ্জহে দোহে একে হুসাসতং এ দোহে গ কুরানে দোহে এহম মিয়দু কিহিনে মিশোগাভস এহুনতেরি মিয়দু কুরি তাফা তাজরিবাতাক আদি হুসাসতং আডু ইভেন্ট কমগে উম্মিদ গ ফিনামি হুরি শোগা এহুনতেরি বাভেরুমা পিএসএম এআই মেসেজ করেবেন আদি মিগে তরুন তিনে তিনে হাতরে সুমিং হাই মি নম্বর গুলাগমিস নন নোট করেবেন মিরেগে শো শো এক মি কুরিয়া দানি আলগন আইশাত ফিনা ফিরাগ প্রোডিউসার এক গতুগা মাসেকে কুরানি শাফি শফিক অপারেটর কি রমলা ইব্রাহিম মিরেগে শো ওয়েস ফাশানি মিয়া দুকি হিনে মি টিম কে ফরাতুন গেনস্তে ওয়ারে হিগ্যাম রিতে লওয়াইকো